সন্দেহ বলে তো পেয়েছি ঝুঁকে সন্দকুলে ছুপাবো, সন্দকুলে ছুপাবো আজি ছিলকো ছিলাকো, আজি হা ঘসকো ঘসাকো, আজি ছিলকো ছিলাকো, আজি হা ঘসকো।